শিবানীলাল। শ্রোতাবন্ধু, কেবল পাঠ পড়িলে চলিব নাহিঁ, ভাল মানুষ হওয়াকু হলে পরিবারৰ হি মিলুথবা শিক্ষাকু প্রথমে গ্রহণ করিবাকু হব। পরিবার হি সুন্দর বিদ্যালয় যে ভাল মানুষ হবার শিক্ষা প্রদান করিথায়।

আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণন্তু অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমদ ভাগবত আজি প্রচার করুচু এর 430তম ভাগ।

0: আর কৃষম জানিকিরি মঞ্জি বুনবার 40 নু 60 দিন থি ফসল অমল আরম্ভ হইকিরি 100 নু 120 দিন তক অমল হউথিসি। ফি একরকে 20 নু 25 কুইন্টাল গুয়ার সেমি অমল হেসি। সেন্তা বাইগন ফসল থি কাঁকড়িয়া পোক, বাইগন ফসল থি কাঁকড়িয়া পোক লাগবার ডর থিসি। কাঁকড়িয়া পোকর ছুয়া পোক আর বতরিয়া পোক দুহে পতরর দুহি ফালু শাগুয়া অংশকে খাই পকাশন। ইথু কাণাসি পতর মানে জালি জালি বাগির হয়ে যাইসি আর আক্রান্ত পতর মানে শুখিকি ঝরি পড়সি। তো বাইগন ফসল থি কাঁকড়িয়া পোকর পরিচালনা করবার লাগি পহলা দুহি ছোট পোক আর বতরিয়া পোক ইমানকু হাতে ধরিকি মারি নেবার কথা, নষ্ট করে নেবার কথা, না হলে কিরাসিন মিশা পাইন্তি পকেকি মারি নেবার কথা। তাহেরু পহলা অবস্থা থি ফি লিটর পাইন্তি 3 ml নিম জাতীয় কীটনাশককে মিশাইকি ঝিটবার কথা। ফি লিটর পাইন্তি 2 ml ক্লোরোপাইরিফস না হলে 2 ml প্রোফিনোফস মিশাইকি ঝিটবার কথা।
1: শুনিলে চাষী ভাই মানুষ উদ্দিষ্ট কার্যক্রম চাষর হাল আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুনন্তু পরিবেশ সূচনারে প্রাকৃতিক বিপর্যয় ও কালবৈশাখী বিষয়ে আলোচনা করুচন্তি ডক্টর সমাপিকা দাস।
2: প্রাকৃতিক বিপর্যয় কহিলে প্রকৃতি দ্বারা ঘটুথিবা সেই ঘটনাগুড়ি কুহাযায় যাহা জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি করিথায়। আমি এপরি মধ্যে কহিপারিবা প্রাকৃতিক কারণরু হঠাৎ ঘটুথিবা এভলি কোনসি ঘটনা যাহা সাধারণ জীবনযাত্রা, ধনজীবন এবং পরিবেশকু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে তাহাকু প্রাকৃতিক বিপর্যয় কুহাযায়। সৃষ্টির আরম্ভরু পৃথিবী পৃষ্ঠরে অনেক পরিবর্তন ঘটি চালিছি। এই পরিবর্তন ধীরমন্থর গতিরে চালুথিবা বেলে আউ কেতেক আকস্মিক ভাবরে ঘটিথায়। এহা ধ্বংসাত্মক রূপ নিয়ে যাহাকু আমি বিপত্তি কহু। বাত্যা, বন্যা, মরুড়ি, ভূস্খলন ভারতর বিভিন্ন অঞ্চলরে প্রতিবর্ষ বহু ধনজীবন ক্ষতি ঘটাই থায়। আম ভারতর 85% ভূভাগ প্রাকৃতিক বিপর্যয় দ্বারা গ্রস্ত। প্রতিবর্ষ বর্ষা ঋতুরে প্রবল বর্ষা যোগুঁ নদীমানঙ্করে প্রবল জলস্রোত প্রবাহিত হয়ে নদীবন্ধ ডেইঁ বহু ধনজীবন ক্ষতি করিথায়। ঝড়বাত্যা ফলরে সমুদ্র জুয়ার দ্বারা নদীজল নিষ্কাশনের সমস্যা সৃষ্টি হলে বন্যার আকার নিয়ে আম ভারতর ইন্ডো গ্যাঙ্গেটিক ব্রহ্মপুত্র প্লেন, আসাম, বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং ওড়িশা আদি রাজ্য সবুবর্ষ ঝড়বাত্যা জনিত বাত্যা দ্বারা গ্রস্ত। বায়ুমণ্ডলের কোণী লঘুচাপ অঞ্চলর তাপমাত্রা সামান্য অধিক হলে এর কেন্দ্র আড়ক চতুর্দিগর গুরুচাপ অঞ্চলর বায়ু ঘুরি ঘুরি খুব জোরে প্রবাহিত হুয়ে, এখন বাত্যা কুহযায়। উভয় উত্তর ও দক্ষিণ গোলার্ধর 5 ডিগ্রি 20 ডিগ্রি সমাক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলের ক্রান্তীয় বাত্যা সংগঠিত হয়ে থাকে। প্রবল বেগরে পবন বহিবা সাঙ্গকু প্রবল বর্ষা হেবারু এবং সমুদ্রে বড় বড় ঢেউ উঠি উপকূলবর্তী অঞ্চলকু জলমগ্ন করিদেবা দ্বারা বহু ধনজীবন ক্ষতি ঘটি থাকে। কেন্দ্রীয় অঞ্চলের সমুদ্রর উষ্ণ জলরাশি উপরিভাগরে বায়ুরে লঘুচাপ সৃষ্টি হয়ে বায়ু প্রবাহর বেগ খুব জোরে বড়ি যায় ও তাহা স্থলভাগ আড়ক গতি করে বাত্যার রূপ নিয়ে। বাত্যার বায়ু প্রবাহর বেগ ঘণ্টাকু 300 কিলোমিটর পর্যন্ত হয়ে থাকে। আমাদের মৌসুমি বায়ুর প্রবাহ এপ্রিল এবং মে মাসরে সৃষ্টি হওয়া দ্বারা পূর্ব উপকূলবর্তী পশ্চিমবঙ্গ, ওড়িশা, আন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু আদি রাজ্যর অধিক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। পৃথিবীর অন্য সমস্ত বাত্যাপ্রবণ অঞ্চল তুলনায় বঙ্গোপসাগর ও আরব সাগরর সৃষ্টি হওয়া ক্রান্তীয় বাত্যা অধিক ক্ষতিকারক হয়ে থাকে। কালবৈশাখী হচ্ছে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং আসাম আদি পূর্ব ভারতের গ্রীষ্ম ঋতুরে যেমিতিকি এপ্রিল মে মাসরে দেখা যাওতবা এক প্রকারর ভয়ঙ্কর অদিনিয়া বর্ষা ও ঝড়বাত্যা। উত্তর পশ্চিম দিগরু আসুথিবা থন্ডা পবন

কার্যক্রমের এথর সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক কণ্ঠে ধড়কন কথাচিত্রের শুনন্তু এই গীতটি সমীরক রচনা নদীম শ্রবণ সঙ্গীত নির্দেশনা।

মিশন কাশ্মীর। এই কথাচিত্রের উদিত নারায়ণ, অলকা ইয়াগ্নিক এবং সাথীঙ্ক কণ্ঠে শুণন্ত গীতটি। গীতরচনা সমীর, সঙ্গীত নির্দেশনা শঙ্কর এহসান লয়।

না গো ফাঁস, এত ই সিনেমা নু শুনুন অক্ষয় মহান্তি ওর সাথীঙ্কর কণ্ঠ তি গীত। গীত রচনা দেবদাস ছোটরায়, সঙ্গীত নির্দেশনা অক্ষয় মহান্তি।

ইত্যাদি কণ্ঠশিল্পী কুমার সানু, আলিসা চিন্ময় আর স্বপ্না মুখার্জিঙ্কর কণ্ঠ তু শুনুনি গীতটা, সঙ্গীত দিয়েছেন নদীম শ্রবণ।

মনটা কহুছে দেখেই দে তাকে ধরে দে তা দুই হাতে, মনটা কহুছে দেখেই দে তাকে ধরে দে তা দুই হাতে।

শ্রোতা বন্ধু, আপন মানে দেখিথিবে কেবে কেবে গাড়ি চালক ট্রাফিক নিয়ম নাই মানিকরি রাস্তাতি থিবার চিহ্না মানকে নাই দেখিকরি গাড়ি চালাসন, যেনথি লাগি আক্সিডেন্ট হেইথিসি। ইসবু নিয়ম মানিকরি গাড়ি চালালে কেবে দুর্ঘটনা নাই হুয়ে। রাস্তাতি গলাবেলে বুলেন ছক জাগা নদী নলা উপর থিবার পোল মানকে সাবধান হেইকরি গাড়ি চালাবার কথা। ইতার পরে জুড়ুয়া টু সিনেমারি গীতটা শুনুন। দেব কোহলিঙ্কর লেখানু গাইছন অনু মল্লিক আর নেহা কক্কর, সঙ্গীত নির্দেশনা সন্দীপ সুরোদকর।

শ্রোতা বন্ধু, কেবে কেবে ছুয়া মানে খেললা বেলকে রাস্তা উপরকে আসি যাইসান, যেথিলাগি দুর্ঘটনার শিকার হেসান। তাঙ্কর যতন করুন, গাড়ি চলালা বেলে কানে ইয়ারফোন দেই করি গীত নাই শুনুন কি ফোন হাতে ধরি কথা নাই হন, এসব কথাকে মানবা বল সড়ক দুর্ঘটনা নু নিজকে বঞ্চাই পারবা। ইহাদে সিনেমা 1920 এভিলস রিটর্নসর এই গীতটা শুনুন কণ্ঠদান করেছেন অরিজিৎ সিং, গীত লিখেছেন জুনৈদ ওয়াসি, সঙ্গীত নির্দেশনা চিরন্তন ভট্ট।

শ্রোতা বন্ধু, সুন্দর এই সৃষ্টির স্থায়িত্ব অনেকাংশরে আমমানঙ্কর চলনি উপরে নির্ভর করে থাকে। তথাপি সবু কিছি জানি মধ্য কেবে কেবে এমিতি ভাবরে আমি মানে চলি থান্তি যে যাহা পরিবেশ উপরে প্রভাব পকাই থাকে এবং পরিবেশ দূষিত হওয়া সহিত পরোক্ষ হেউ বা প্রত্যক্ষ হেউ অন্য মানঙ্কর হি ক্ষতি হয়ে থাকে এবং আমার মধ্য ক্ষতি হয়ে থাকে। এ সম্পর্কে আগকু কথা হবা। প্রথম শুণন্তু কথাচিত্র। কাশীর এই গীতটি গাইছেন সোনু নিগম এবং পলক মুছাল। গীত রচনা অভেন্দ্র কুমার উপাধ্যায়। সঙ্গীত নির্দেশনা অঙ্কিত তিওয়ারী।

শ্রোতা বন্ধু, প্রতিবর্ষ জুলাই মাস 3 তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতীয় প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা যায়। 2009 মসিহে জিরো অপচয় ইউরোপ দ্বারা আরম্ভ হয়েছিবা এই বিশ্বব্যাপী অভিযান একক ব্যবহৃত প্লাস্টিকর গম্ভীর পরিবেশগত বিপদ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং স্থায়ী পুনঃব্যবহারযোগ্য বিকল্পগুড়ি প্রোৎসাহিত করা উৎসর্গীকৃত। কার্যক্রমের পরবর্তী গীতটি মৌসুম একরার কে দো প্যার একরার কো। কথাচিত্রর এই গীতটি ডক্টর দীপক স্নেহ গীতরচনার কণ্ঠশিল্পী সান এবং পলক মুছাল

শ্রোতা বন্ধু, প্লাস্টিক ব্যাগগুড়ি ব্যবহার করে আমি খুব কম সময় পাই ব্যবহার কলে এখন বাহারে ফোপাড়ি দিয়ে থাও। হারাহারি প্লাস্টিক ব্যাগ কেবল 12-20 মিনিট পাই আমি ব্যবহার কলে পরিবেশের শতাব্দী ধরি রই থাকে। এই ব্যাগর উৎপাদন পেট্রোলিয়াম এবং জীবাশ্ম ইন্ধন উপরে বহুল ভাবে নির্ভরশীল। আপন মানক পাই এথর কাশি কথাচিত্রর এই গীতটি রাজ আসুঙ্ক সঙ্গীত নির্দেশনার কণ্ঠশিল্পী এসির দেশাই, গীত রচনা সবির আহমদ।

শ্রোতা ভৌণী, আমেমানে প্রগতি ও শিশু মহিলা বিকাশ মন্ত্রণালয় সম্পর্কে কিছু জাণিলে। এথর আপনার এই সুন্দর গীতটি গাইছন্তি মিলন কুমার মহারণা এবং প্রিয়দর্শিনী গুরু, গীত রচনা করেছেন দুর্গা মাধব পণ্ডা।

0: শ্রোতা ভৌণী মানে ঘরে গৃহিণী মা মানে একথা শুণুথিবে, তাঙ্কর পরিবারের সদস্য মানুষ এ বিষয়ে সতর্ক মধ্যে করাইবে। শেষে আমার শ্রোতা ভৌণী মানুষ আপন ডেঙ্গুরু দূরে রহিবা পাই বা সুরক্ষিত রহিবা পাই কোন সতর্কতা বার্তা দেবাকু চাহুচন্তি?
1: নিশ্চয়, প্রথমে যোটা কুহা হেলা কি আপনকর ঘর তা চারিপাখরে নালি হেলা বা অন্য স্থানরে যোঠি কি পানি জমিবার আশা থাকে, সম্ভাবনা থাকে, সেটা আমি যে প্রকার হেলে তাকে সফা করিকি রাখিবা, যোঠি আম পিলা খেলুচি সেই স্থানটাকে আমি সফা করিকি রাখিবা। আমি কুলার ব্যবহার করুছে বা বাল্টি ব্যবহার করুছে, বাসন হেলা, কপ হেলা, বগ হেলা, যোঠি কি পানি জমিবার সম্ভাবনা অছি, সেটাকে আমি প্রতিদিন সফা করিকি রাখিবা। আমি সেমতি বি আম ঘর চারিপাখরে যেতিকি আমি সফা করিকি রাখিবা, মশা হবার সম্ভাবনা টা কমি যায়। আও যে প্রকার পোশাকটা পিন্ধিয়াকু কুহা হেলা ইয়া পূর্বরু, আও মশা রিপেলেন্ট ক্রিম আসুছে, আও গোটে ছোট শিশুকু হেলা সমস্তঙ্কু এই মশারিরে ঢাঙ্কিকি রখিবা, বয়স্ক লোকঙ্কু বি মশারিরে ঢাঙ্কিকি রখিবা, নিজে সুরক্ষিত রহিবা আও সচেতন রহিবাটা মু এটা কহিবা পাই চাহিবি যে ডেঙ্গু জ্বররু ডেঙ্গুকু ডরন্তু নাহি, বর নিজে সচেতন রুহন্তু। আজি যোটা আমি কহিলে যে কি প্রকার আমি নিজকু বঞ্চাইকি রখিপারিবা সেই সবু কারণ আমি অনুসরণ করিবা। আও যদি বি জ্বর হেলা সেই অনুসারে আমার খাদ্যপেয় কেউ প্রকার আমি রখিবা সেইটা আমার দরকার, যেমতি কি সরল সহজ বিনা তেল মশলা সিঝা ডালি ভাত, আও রেগুলার পানি পিবা, ওআরএস নবা যদি আমার ডিহাইড্রেসন হয়েছে, আও যদি আমার অধিক জ্বর বড়ি চালছি বা রক্তস্রাব হচ্ছে বা পেট ব্যথা হচ্ছে অচেত হয়ে যাচ্ছে সেই সময়ে হসপিটাল নবা, এই সবু জিনিস অনুসরণ কলে আমি এই ডেঙ্গুটি বঞ্চাইকি রাখিপারিবা নিজকে।
0: ম্যাডাম আজি আপনার আম গহণে উপস্থিত রহি ডেঙ্গুরু সুরক্ষিত রহিবা পাই কিপরি আমি সতর্ক রহিবা সাবধান রহিবা এবং নিজকে সুরক্ষিত করিপারিবা তার লক্ষণ তার চিকিৎসা তার কারণ বিষয়ে অনেক সূচনা প্রদান করিথিবারু ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ শ্রোতাগণ, নমস্কার।
2: ডেঙ্গু জ্বর প্রতি সতর্কতা সাবধানতা এবং মহিলা ও শিশুঙ্ যত্ন এ সম্পর্কে এক সাক্ষাৎকার আমি মানে শুনলে ডক্টর দিব্যা রাউত সাক্ষাৎ করে ভৌণী সঙ্গীতা সাহু। আপনার এথর এই গীতটি শিরিশচন্দ্র পূজারী গীত রচনার কণ্ঠশিল্পী আশালতা ষড়ঙ্গী।

0: শুনিলে গতকাল রাতে দশটায় আকাশবাণী দিল্লি কেন্দ্র প্রসারিত অখিল ভারতীয় আঞ্চলিক লোকসঙ্গীত এবং লঘুসঙ্গীতর কার্যক্রম রেকর্ডিং আকাশবাণী সম্বলপুর বর্তমান শুনন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ
1: দেশর 80 কোটি নয়কা হিতাধিকারী লাগি কেন্দ্র সরকার নিয়েছেন গোটে বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ও ভিন ভিন জনকল্যাণকারী যোজনাকে গরিব লোককে মিলবা আহরি উন্নতমানর সফা চাউল। আজ মুখিয়া খবর সঙ্গে ই পড়ুছে বন্দিতা মিশ্র। কেন্দ্র যুব ব্যাপার বিভাগ তরফু আজ নয়াদিল্লি নে মাই ভারতর গোটে শিল্প সংঘ সম্মিলনী হেলা আয়োজিত। আবুধাবি উত্রু আজ জাপানর প্রতিনিধি সহিত পুঞ্জিনিবেশ নেইকরি বুঝামণাপত্র স্বাক্ষরিত করবে রাজ্য সরকার। আইবা 6 তারিখ নে রথযাত্রা প্রস্তুতির সমীক্ষা করবে মুখ্যমন্ত্রী। মহাপ্রভুঙ্কর নীতিকান্তি শ্রদ্ধালু মানকর লাগি হেইতিবার সবু রকমর ব্যবস্থার করবে সমীক্ষা। পড়া বইয়ের ভুল সংশোধন লাগি মতামত মাগলা গণশিক্ষা বিভাগ। জারি হেলা ইমেল আইডি ও হেল্পলাইন নম্বর। লগাতার বর্ষা লাগি হেউথিবার নকলি বন্যাকে অটকাবার লাগি সরকারকর বৈঠক। 10টা সহরর লিস্ট দেবার লাগি নগর উন্নয়ন বিভাগকে নির্দেশ দেলে বিপর্যয় পরিচালনা মন্ত্রী। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ তরফু যুক্ত 2 কলা বিজ্ঞান বাণিজ্য ও ধন্দামূলক বিভাগর ইনস্ট্যান্ট আউ ইম্প্রুভমেন্ট পরীক্ষা আষ্ঠানু হেলা মূল। আইবা কাল তক চালবাই পরীক্ষা। থরে ব্যবহার হেউথিবার প্লাস্টিকে বর্জন করিসারিকি গোটে স্থায়ী ভবিষ্যত আড়কে জিমা বার্তাকে নেইকরি আজ সারা বিশ্বনে পালিত হেউছে আন্তর্জাতীয় প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। ভুবনেশ্বরে 23তম জাতীয় চার্টার্ড একাউন্টেন্ট সম্মিলনী 2026 উদ্ঘাটিত। কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগ তরফু আর্থিক বর্ষ 2026-27 লাগি 4টা নিগম সহ বুঝামণাপত্র স্বাক্ষরিত। আউর লঘুচাপর প্রভাবটি রাজ্যের ভিন ভিন জাগান জোর বর্ষা হবার আকলন কলা পাণিপাগ বিভাগ। এছনির মুখিয়া খবর ইন শেষ হল। এতার উত্তর মুখিয়া খবর শুনিপারবে সঞ্জবেলার 6:05।
0: লোকগীত কার্যক্রমে সংকীর্তন শুণন্তু পরিবেশন করুছন্তি রূপলাল ভোই এবং সাথী।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুববাণীর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো যুববাণী আপন মানুষ স্বাগত জনাওছি। মু আপনার প্রিয় যুবসাথী ভবতোষ পিসি। শ্রোতা বন্ধু, আমার লাইভ ফোন ইন কথা হওয়া যোগাযোগ করতু 0663241231 এবং 0663241240। চলন্তু কথা হওয়া আজির প্রথম কলরক সহিত। নমস্কার, লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো যুববাণী আপনার স্বাগত।
1: হ্যালো আজ্ঞা, নমস্কার।
0: নমস্কার, আপনার পরিচয়?
1: আজ্ঞা, আমি বরগড় কটাপালু সন প্রভাকর কহুছি।
0: হ্যাঁ ম্যাডাম, নমস্কার, কেমতি অছেন আপন?
1: মু ভালো আছি আজ্ঞা, পুরা ভালো আছি। আর বর্তমান তো সব ভালো আছি আজ্ঞা। বর্ষা হয়ে গলা, যে গরম হচ্ছিল, খরা হচ্ছিল বহুতে।
0: আজ্ঞা আজ্ঞা,
1: এবে বর্ষা আসিগলা, দুই তিন দিন হলা লগাতার বর্ষা হচ্ছে, তো ভাল লাগুছে।
0: আজ্ঞা আজ্ঞা, টিকি ঠান্ডা, টিকি গরম যে হুতল, এবে টিকি ঠান্ডা লাগিবা আরম্ভ হচ্ছে, বর্ষা পাগর অনুভূত হচ্ছে, বর্ষা ঋতু পরি বি লাগুছে নাই কি?
1: বর্তমান তো বর্ষা ঋতু পরি, বর্ষা ঋতু পরি পুরা লাগুছে, আর বর্ষা হচ্ছে বি তো গরম হচ্ছিল, ভাল লাগুছে আজ্ঞা।
0: আজ্ঞা আজ্ঞা, আপন কোন করুছেন আপন বর্তমান?
1: বর্তমান তো এবে কিছু কোনাতে এরা শুনুছিলি, আগ্রো রেডিও শুনুছিলি, এবে যুববাণীর আমার লাইভ তো আছে, তো মু ট্রাই করু করু ফাস্ট কলর।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আপন নিশ্চিত ভাবে ফাস্ট কলর। আপন কেবে ঠারু রেডিও শুনুছেন?
1: আজ্ঞা, মু তো 35 বর্ষ হলা রেডিও শুনি আসুছি আজ্ঞা। মু পড়ুতলা বেলে, আম পঞ্চম শ্রেণী পড়ুতলা বেলে আম স্কুল রেডিও দৌতিলে, বিদ্যালয় কালে।
0: আজ্ঞা আজ্ঞা,
1: 12:30।
0: আজ্ঞা আজ্ঞা, তবে আপন বহুত দিনরু আকাশবাণী সহিত জড়িত আছেন্তি নাই কি?
1: বেটু মো রেডিও শুনছি
0: আজ্ঞা, আম কার্যক্রম আপনকু কেমতি লাগুছি?
1: কার্যক্রম তো সবু বহুত বড়িয়া লাগছি আজ্ঞা, বহুত ভাল লাগছি। সবু কার্যক্রম শিক্ষণীয় হচ্ছে, মনোরঞ্জন।
0: আজ্ঞা,
1: আর যা আছে আকাশবাণীর শিক্ষা সূচনা মনোরঞ্জন তো
0: আজ্ঞা আজ্ঞা,
1: শ্রোতা মানুষ পরশি দৌছি আজ্ঞা। আ রেডিও তো আমার বড়িয়া সবু বলিষ্ঠ।
0: নিশ্চিত ভাবে নিশ্চিত ভাবে, আমার সহ সবুলে এমতি যোড়ি হয়ে রই থাকতু, আকাশবাণী ভালো পাও থাকতু, আপনার সহ কথা হয়ে বহু ভাল লাগিল।
1: আজ্ঞা, গোটে কথা কবি,
0: আজ্ঞা,
1: আমার July 1-7 পর্যন্ত আমার বন মহোৎসব পালন হচ্ছে।
0: আজ্ঞা আজ্ঞা,
1: সমস্তে এ বিষয়ে যুববাণী যেহেতু কার্যক্রম, তো সমস্ত যুবক ভাই মানুষ কার্যক্রম, ভাই যুবক যুবতী মানে সমস্ত কার্যক্রম মাধ্যমে করিকি আমার বন মহোৎসব সপ্তাহ যে পালন করছি, সেটি আমি নিশ্চিত সমস্ত জানুছি কি আমার বৃক্ষরোপণ আমার কেতে জরুরি আমার পরিবেশ পাই, তো সমস্তে বৃক্ষরোপণ প্রতি নিশ্চিত হাত বড়াইবা, সমস্তে সচেতনতা এই বন মহোৎসব সপ্তাহ পালনের আমি সারা দেশ বুঝিবা।
0: নিশ্চিত ভাবে নিশ্চিত ভাবে, পরিবেশ পাই এই পৃথিবী পাই গোটে দিনটিয়ে গোটে সপ্তাহটিয়ে বন মহোৎসবরে সমস্তে আমি গোটিয়ে নিশ্চিত ভাবে গোটিয়ে না গোটিয়ে গছ যোগাইবা উচিত। বহুত ভাল কথাটি কহিলে আজ্ঞা, আউ আশা করিব আপনার কথাকু শুনিবে সমস্তে, আর সমস্তে টিকে জাগ্রত হবে এবং বৃক্ষ হি জীবন এই কথাটাকু নিশ্চিত ভাবে রাখিবে এবং গোটিয়ে বৃক্ষ নিশ্চিত ভাবে লগাইবে। আজ্ঞা, আপনার সহ কথা হয়ে বহুত ভাল লাগিলা, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধু, চলন্তু কথা হবা আজ জনে কলরক সহ। নমস্কার, লাইভ

আদিবাসী গীত কার্যক্রমের শুনলে বাগ্ধা গীত পরিবেশন কলে অলিরাম হস্তি ও সাথী। আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম রিলেকে শোনাও আকাশবাণী কটক কেন্দ্র।

0: ଦାଦା ଜୁହାର
1: ଜୁହାର ଜୁହାର ଇଏ ବାସୁରୁନି
0: ହଁ ଦା ଦାଦା
1: ହେତ୍କି ବେଲୁ ତ ଆଇଲୁନ
0: ହଁ
1: ଦେଖୁଥିଲି ଯେ ଟୋରୋ ଟୋରୋ କରିକି ତୁ ପଲେଇ ଆଇଲୁ ଯେ ମୁଇଁ ଭାବିଲି ଏଥିଲେ ନେ ଅଲଝାନ ବୋଲି ମୋତେ ତ ଜିନ୍ତୁ ଟିକେ କଥା ତୁ ଲଗାଏ ନେଇ କେଁ ବେଲେ ଶୁଣୁନି ତ ଆଗରୁ ଗଲାନ ଗା ସୋଚ କେଁ ହେଲେ ବସିଥିବା ଆରୁ କେଚ କେଚଉଥିବା ବୋଇଲି ଆର୍ ଇଟା ପଲେଇ ଆଇଲି
0: ହଁ ଦାଦା କାଁ କରବୁ ଆସୁଥିଲି ଆର୍ ହେ ବାଟେ ସେ ନଏଲ ତ ନେଇ କେଁ
1: ହଇ ହଇ ହଇ
0: ସେ ତାକେ ଭେଟିଲି କହୁଥିଲା ତାର ଘରେ ତାର ମା ବୁଆ ତାହାକେ କେନ୍ତା ଜବରଦସ୍ତି ବିହା ହ କହୁଛନ୍ କେତେ ପାଠଶାଠ ପଢ଼ିଛେ ମୋର ଏତେ ପାଠଶାଠ ପଢ଼ିଛେ ଆର୍ ସେଟାକେ ଜବରଦସ୍ତି ତାର ମା ବୁଆ କହୁଛନ୍ ବିହା ହେଇଯା ବୋଲଛନ୍ ବୋଲେ ସେଟା କେଥିନି କେତେ ଝଗଡ଼ା ଲାଗିଛେ ଦୁଇ ଦିନ ହେଲାନ ନାଇଁ ଖାଇବାର ପିଇବାର ଯେ ହେତାକେ ବୁଝଉଥିଲି
1: ଓହୋ ଏନ୍ତା କଥା ହେଇଯାଏ ତାମାନେ ହେଥିଲି ଅଲଜି ଗଲୁ ନା ତ ମୁଁ କେତେବେଳେ ତୁ ଆବାରଟା ଦେଖୁଥିଲି ହେନୁ ତ ଏଇଥିରେ ଟୋରୋ ଚାଲିଗଲୁ ତୁ କାନ ମୋତେ ନିଘାନି କରି ମୁଇଁ ଠକାଲି ଯେଉଁ ଜାଗା ବୈଠକିକି ଯାଉଥିବା ବୋଇଲି ଆର୍ ଏଇଟା ମୁଇଁ ବି ହରବର ହେଇକିରି ଆସିଲି ଯେ ଗୋଟେ କଥା ଯେ ନଲତର କଥା ନି କହୁଛୁ କେଁ
0: ହଁ ଦାଦା
1: ସେ ତାର ମା ବୁଆ ଯେନ୍ କିସ୍ମେ ଟିକେ ଏନ୍ଠେଇନା ଲୋକ ନେସେ କେଁ
0: ହଁ
1: ହଁ ସେ ଯେ ତ ପଢ଼୍ମି ବୋଲଛେ ପାଠଶାଳ ବି ବନେ ଜାଣୁଥିଲା ଭଲ ମାର୍କା ଫାର୍କା ପରେ
0: ତୁଇ ନା ଜାଣୁଛୁ ଏଟା କେତେ ପାଠ ପଢ଼ୁଥିଲା ଯେ
1: ବୋଲେ ସେ କାଁ ହେଲେ ଇଟା କହୁଛନ୍ ସେମାନେ ନି ପଢ଼୍ମୁ ବୋଲଛନ୍
0: କାଁ କରବୁ ଯେତେ ଜାଣା ହେଲେ ବି ସେ ମା ବୁଆ ମାନଙ୍କର ମୁଡ଼େ ଢୁକି ଯାଇଛେ କିନି ଆଘର ଟିକେ ଆଗର କାଲର ଆନକିନି ବୋଲେ ଢୁକିକରି ଅଛେ ଇ ଟୁକେଲଟିଏ କାଁ କରବା ପଢ଼ିକରି ତାକେ ବିହା ଚୁଡ଼ା କରିଦେଲେ ତ ଗଲା ପଟି ବୋଲିକରି ସେ ତାଙ୍କର ମୁଡ଼େ ସେଟା ଢୁକିକିରି ଅଛେ ନ
1: ହେଲା ଯେ ସେମାନେ ଭାବୁଛନ୍ ଯେ ଇଏ ଟୁକେଲ ଛୁଆ ଆମକୁ କେନ
0: ପୁଷବା
1: ଯେ ଗୋଟେ କଥା ତୁ ତାର ସାଙ୍ଗେ ଯେନ୍ କଥା ହେଲୁ ତାର ମାକେ ଟିକେ ନି ବୁଝା ତୁ କେଁ କେଁ ହେଲା ଯେ ଇହା ଚିନି ଦେଖ ଟୁକେଲ ମାନେ କାଣା ନି କରବା କାହିଁକି ନାଇଁ ସେ ଆର୍ ଟୁକେଲ ମାନଙ୍କୁ ତୁଇ କାଣା କମ୍ ଭାବେ ଭାବୁଛୁ ଆର୍ ଟୁକେଲ ମାନେ କେନ୍ଥିନ୍ ସବୁଥିନ୍ ସବୁ କ୍ଷେତ୍ର ଏକ ନମ୍ବର ହେଉଛନ୍
0: ଏଛିନି ସବୁ ପିଲା ପଛେ ରହିଲେ ନ ଟୁକେଲ ମାନେ ସବୁବେଳେ ଆଗକେ ଆଗକେ ଯାଉଛନ୍
1: ଯେ ହେ କଥା ଟିକେ ତୁଇ ବୁଝା ତୁଇ ବୁଝେଇ ଦିଅ ଯଦି ବି ନି ବୁଝେଇକି ଶୁଣ ତ କ୍ଷେତ୍କେ ତ ଯିବୁ କି ବନେ ଫେଲେ ନେଇ କେ ବନ ଘାଟେ ଗୋଟା ତାକେ ବୁଝାବୁ ମୁଇଁ ବି
0: ହଁ
1: ତାକେ ଟିକେ ବୁଝାମି ତା ବୁଆକେ
0: ବୁଝାଲି
1: ଦେଖ ଇହା ଜିନିଷ ହେଲା ଆମର ଟୁକେଲ ମାନେ ଏକି ନେସି ଆମର ନିଜର ପୁଅ ଝିଅ ମାନଙ୍କୁ ନେଇକିରି ଇମାନେ ଯେନ୍ କିସ୍ମେ ତାମାନେ ଯେନ୍ ମାନେ ଲୋକମାନେ ତମେ ଭାବୁଛନ୍ ଯେ ଯେନ୍ ଅଶିକ୍ଷିତ ମୁରୁଖ ଲୋକମାନେ ଅଛନ୍ ସେମାନେ ଭାବୁଛନ୍ ଆମର ଟୁକେଲ ମାନେ କାଁ କରବେ ପାଠ ପଢ଼ିକିରି ବୋଲୁଛନ୍ ଆରେ ଟୁକେଲ ମାନେ ହିଁ ଆମର ଦେଶକେ ଜାଣି ଚଲୁଛନ୍ ଆମର ଦେଶର ରାଷ୍ଟ୍ରପତି ଯେ ସବୁଥିରୁ ମୁଖ୍ୟାନ୍ ସେ ପରେ ଆମର ଗୋଟେ
0: ନାରୀ ତାପରେ
1: ଉଡ଼ାଜାହାଜ ଟୁନୁ ରକେଟ ଟାନୁ ଯାହା ଯାହା ବି ଆମର ଅଛେ ପାଠ ପଢ଼ା ଟାନୁ ବୋଲିକିରି ମୂଲ କରିକିରି ଡାକ୍ତର ଯାଞ୍ଚନା ବି ଆମର ଟୁକେଲ ମାନେ ଏକ ନମ୍ବର ଅଛନ୍
0: ସବୁଥି ଆଗକେ ଗଲେନ କାଁ କରବୁ ନି ବୁଝବା ତାର ମାକେ କହିଲି ସବୁବେଳେ ପିଲା ଟୁକେଲ ସବକେ ସମାନ କରବ ଯେତେବେଳେ ତମର ହେ ପୁଅ ନି ପଚରେ ତମର ଝି ଆସିକିରି ତମର ଘରେ ରହିକରି ସବୁ କରବା ବୋଲି କରି କହିଛେ
1: ଝି ପହିଲା ତାକୁ ଖାଇବାର ପିଇବା କେ ଦେବା ଇଏ କାଣ ଭାବୁଛନ୍ ଯେ ଆମର ପୁଅ ତାମାନେ କାଣ କି ପୁଷବା ବୋଲିକିରି ବରଂ ପୁଅ ପଚେ ନି ପୁଷି ଆର ଝି ପୁଷବା ଏକି ନେ ସେ
0: ହଁ ଦେଖ ତ ବୁଝବାର ନାଇଁ
1: ଇ ତାକେ କାଣା କହିମି ତାର ବୁଆକେ କହିଲେ ଟେନହା ଲୋକ
0: ଟେନହା ଲୋକ
1: ହେକି ନେସି
0: ଟିକେ ତି ରାଗି ଯାଉଛେ ବୋ କାଣ ଟିକେ କହିବୁ ହଁ ମୁଇଁ ନେ ଶୁନା ତୋର କଥା ବୋଇଲା
1: ଶୁନ ତୁଇ ହେତିର ଲାଗି ତାର ବୁଆକେ ନେଇ କିଛି କହେବୁ ତାର ମାକେ ବନଘାଟେ ବୁଝାବୁ ଯେ ପାଞ୍ଚଟା ଯେନ୍ ବୁଆ ସେନ୍ ଟୁକେଲ ମାନେ ନିଥିବେ କେଁ ସେମାନେ ବି ସଭେ ତେତର ଯେ ଲିଗେ ଆବରି ହେଇକରି ହେକି ନେସି
0: କହେବେ ପଦେ ପଦେ ବେଲା
1: ଟିକେ ପଦେ
0: ବୁଝବା ହେଲା ତାର ମା
1: ଶୁନା ଲାଗି ତାର ମୁନେ ଢୁକେ ଢୁକବା ଆରୁ ତାକେ ବୁଝେଇକିରି କହେମା
0: ହେକି
1: ନେସି ଯେ ଗୁଡ଼େ କଥା ଶୁନ ତ ଗଲା ଥର ତ ଶୁଣନି ତୁମର ଚାଷବାସ କଲ ଆର ହେନ୍ତି ହିଁ କଲ ସେ ସମୟକେ କଲ ଯାଇକି ନିଜେ ପଡ଼ିଗଲ ପଛେ ଯଦି କଲ ନୁକସାନ ବି ହେଲା ତ ଏସୁର କେନ୍ତା କେନ୍ତା କହିଛ କହ ତ
0: ଦେଖ ତ ଏଇଟା ତିନ ଦିନ ହେଇଗଲାନ ଝକେର ଲାଗିଛି ଯେ ଏଇଟା
1: ହଁ ପ୍ୟାନ୍ ତ
0: କହୁନ
1: ଯେ ଦେ ଟ୍ୟାଟ ଟିକେ ଅଜା ତ ଦେଖଛି ଚାମାରି ବସିଲାନ ପ୍ୟାନ୍ଟା ଯାଇକି ନିଜେ ହଁ ବେଲେ କାଁ ବୋଲି କହିମି ଏଇଟା ତ ଯେନ୍ ପ୍ୟାନ୍ ତ ଇହା ଜିନି ବି ବସୁଛି କେଁ ପ୍ୟାନ୍ ତ ବର୍ଷୁଛେ ଆମେ ଆମର ହିସାବରେ ସଜ ବାଜ ହେଇକିରି କର୍ମା କି ନାଇଁ ମୁଇଁ ତ ଯେନ୍ କିସ୍ମେ ଆମର ଯେନ୍ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ବି ଯଦି ଖଡ଼ି ବୁଣିଛନ୍ କି ବତ୍ରୀ ବୁଣିଛନ୍ ବେଲେ ବି ସେଟା ଗଜା ହେଇଯିବା ଏକି ନେଇ ସେ
0: ହଁ ସେ ଆମର ଘରେ କଥା ଲାଗୁଥିଲେ ଯେ ରୁଆ ଧାନ କର୍ମା ରୁଆ ରୁଇମା ବୋଲଥିଲେ
1: ହଁ ଓହୋ ରୁଆ ଥିଲେ ସଜ ବାଜ
0: ଧାନ ଧୁନି ବୁତରା ବୁତରି କରୁଥିଲେ ଆଇଲି ବେଲେ
1: ହଁ ଯେ ଗୋଟେ କଥା ଏ ଯେନ୍ ରୁଆର କଥା ନି କହିଲୁ କେଁ ଗଲା ଥର ଆମେ ତା ଦେଖ ଇଟା ଆମେ ଗୋଟେ କ୍ଷେତ୍ରଟେ ବେଲା ଲାଗି କମ୍ କଥା ଆଜ୍ଞା ମେହନତ କର୍ମା ଖର୍ଚ୍ଚାକେ ଖର୍ଚ୍ଚା କରୁଛୁଁ ଆଜ୍ଞା ନେ ସେ ତ ସେଥିର୍ ଲାଗି ବୋଲିକିରି ଯେନ୍ ଚାଷ୍ଟେ କର୍ମା ମନ୍ତନ ଦେଇକରି ଟିକେ କର କେଁ ହେଲେ ଯେ ବେଲେ ଯେତେ ଉଷ ସାର ଦେବାର କଥା ସେତ୍କି ଟିକେ ଦଉଁ ଆର୍ ଓଏନ୍ କରି କେନ୍ତାକିରି ମୁଠେ ବଛର ଟାକର ଫସଲଟିଏ ଏ হেনতেগিরি পেয়ামা আর খালি রুয়া করছু বলিকি রুই নেলে নি হুয়ে ঠিক হিসাবে সমিয়াকে সমিয়া জানিকি খস সার যদি আমি ঠিক দেমা পোক রোগকে আয়ত করি পাল্লা বলে অতকা অমল পেই পারমা কি নে
0: কউছু দাদা হেটা কউতিলি মুই ভি
1: হ্যাঁ হ্যাঁ
0: আমি তো চাষি বাসি লোক আউ চাষ উপরে আমি দেখ কেতে বরষ্টারা হেতিরে কমেগিরি আমি খাইলাম
1: পহলা তো
0: ভালসে যদি নাই করমা
1: হয়ে
0: বেলে হেতির লাগি
1: ভাত মুটে কেন্দেগিরি আবা যে কাই হলে কউ যাই কথা কহমি
0: হ্যাঁ
1: শুনতা কেনতা রুয়া ধান কিন হিসাবে আমার উষ কষা সার দেমা খস সার দেব ঠিক হিসাবে দেলে কেনতা হিসাবে দেলে আমার ওয়েন তার মানে কামকে আবার খরচা কমেবার অতকা অমল পেয়ে পারমা গছটা ঠিক পড়িবার বড়ি পারবা ই বিষয় তিন গোটে আলোচনা দিয়ে শুনতা কে বলছে
0: হ্যাঁ ঠিক কৌছু দাদা হেতি জানি পারমা হলে ঘরে বি কহেমা
1: বলে শুনমা
0: হ্যাঁ চল লগা
2: আমার কার্যক্রম শুনুথবার সবু চাষি দাদা ভাই মানুষ জুহার আপন মানে ঠিক জানিছন আমার ওড়িশা গোটে কৃষি প্রধান রাজ্য ইন বড়ভাগি চাষ উপরে নির্ভর করি কুটুম চলাসন চাষবাস্তি তুন শাক ডাল জাতীয় তেলবীজা চাষ করুছন মাত্রক ধান চাষটা বড়ভাগি হিসাবে করা হেসি ইহাতে তো আমার চাষি ভাই মানে ক্ষেতে কবার বুতাতি লটকি পড়িছন যেন যেন ক্ষেতে প্যান চাপি গলান সেন লটা কহিবার লাগি কাশে দুই কাশ লেখা জুতি বসলেন আর দিয়া আর ছঞ্চা কাম জোরসোরতি চালিছে পলা পকাবার লাগবে সজবাজ চালিছে পলা যেতবেলে রুয়া হবা সে রুয়া ধানে সমন্বিত খাদ্যসার পরিচালনা কেনতা হিসাবে কলে আমার মাটির সরস গুণ বড়বা তার সাঙ্গে সাঙ্গে জহ উৎপাদন বি পাইপারমা তো আসুন সে বিষয় আজির ভল করে জানমা রুয়া ধানরে সমন্বিত খাদ্যসার পরিচালনা ই বিষয় আলোচনা করবার লাগি আমার পাখে অছন মান্তা ভবানী শঙ্কর বিষয় আজ্ঞা আজ্ঞা সহযোগী অধ্যাপক কৃষি মহাবিদ্যালয় চিপিলমারে কার্যরত অছন আজ্ঞা আপনকু আকাশবাণী কৃষি সংসার কার্যক্রমকে স্বাগত করুছু জুহার
3: জুহার আজ্ঞা
2: তো আজ্ঞা পহেলা আপন কহুন সমন্বিত খাদ্যসার পরিচালনা কহিলে আমি কাণ বুঝমা
3: দেখন্তু যে কোনসি ফসলর যদি অমল কথা চিন্তা করিবা তাহলে বিহন পরে খাদ্যসার পরিচালনা হচ্ছে এক গুরুত্বপূর্ণ দিগ
2: আজ্ঞা
3: তো সেথিরু আমি যে সমন্বিত খাদ্যসার পরিচালনা কহিলে তো আগরু চাষী মানে কোন করতে না যে কোনসি গুটিয়ে দিগরু যে খাদ্যসার দউতলে যেমিতি আমি কম্পোস্ট হলা ভর্মি কি আমার খতমুত হলা দেইকি চাষবাস করুলে কিন্তু দিনে আসলে কোণ হলে আমার জনসংখ্যা বড়া জনসংখ্যা বড়া পরে খাদ্য অভাব যোগ আমার 1965 মশার যে সবুজ বিপ্লব হল সেতবে রাসায়নিক সারের বহুল ব্যবহার হল ধীরে ধীরে রাসায়নিক সার বহুল ব্যবহার দ্বারা কোণ হল না 1980-85 মশা দেখা গলা যে অমল ধানর বিশেষ ভাই বড়া না সে গোটিয়ে স্তরের আসে স্থির হয়ে গলা তো তাপরে কুহাগলা কারণ খোঁজাগলা যে কোণ না আমার কাহিকি বর্তমান অমল বড়ুনা তাপরে দেখাগলা যে খালি যে চাষী ভাই মানে রাসায়নিক সার উপরে যে গুরুত্ব দিয়ে আমার জৈবিক খতকু ছাড়িদেলে কুপরিণাম হল এটা তো সেইপাই তো আমি বর্তমান সমন্বিত প্রণালীতে কহিলে আমি বুঝবা যে গছ আবশ্যক করুবা সমস্ত খাদ্যসার গোটিয়ে উৎসর নদী তার বিভিন্ন উৎস যেমন জৈবিক উৎস রাসায়নিক উৎস এবং মাটির প্রাকৃতিক উৎস বি অছি সেই উৎসর সন্তুলিতভাবে আমি গছকু দেবা যদ্বারা গছ তার সম্পূর্ণ ক্ষমতা বিশিষ্ট আদায় দিয়ে পার এবং মাটির স্বাস্থ্য বি বজায় রহব এবং তা ভাই সাংে সাংে চাষী ভাই মানে অধিক খরচান্ত বি হবে না তাহলে সমন্বিত প্রণালী আমার খাদ্যসার পরিচালনা করলে গছর
2: বুঝবা সমন্বিত খাদ্যসার পরিচালনার এই মুখিয়া দিক মানে কাণা কাণা আজ্ঞা
3: যদি আমি সমন্বিত প্রণালীরে খতসার পরিচালনা চিন্তা করা তো প্রথম কথা হল আমি দেখিবা যে সঠিক উৎস মানে কেউ কেউ সোর্স বা কেউ কেউ মার্গরু আমি খাদ্যসার গছকু যোগাইবা প্রথম কথা তারপর হচ্ছে তার সঠিক মাত্রা কেন সোর্স কেন কেন খাদ্যসার দেবা কেন মাত্রায় দেবা দুই তিন নম্বর হল সঠিক সময় সময়টা বি গোটে বহুত মানে গুরুত্বপূর্ণ রয়েছে ঠিক সময় যদি নদেবা তাহলে বি আমার খাদ্যসার দেলে বি তার কার্যরে নাই আসে তারপরে সঠিক উপায় বা সঠিক তরিকা কেন

0: আরে আরে আরে
1: হ্যাঁ বলে কাম বললি, এটা তো গীত শুনলা নাই কে বনে লাগলা বি গীত পদে শুনলা যে, ওর গোটে কথা কাম বললি কহমি কে
2: ক দাদা,
1: গীত খালি শুনিলা আর ইন ঘরকে যাইকি পলে নি যাও, সোর করছু কি হেতু করছু কি নি কত পহলা?
2: হ্যাঁ
1: তুই যাবু আর নয়েল তোর মাকে পহলা দেখ, কালকে যেতে বি হোক যে ভেটবু, খেতে ভেটু কি বনঘাটে ভেট, তাকে দ্বীপ শুনাবু
2: শুনামি হেলা বুঝামি বসাই করিবি।
1: হ্যাঁ আর যেনতা তার মানে সে টুকেল ছুয়াটা পড়ি যা ইতা টিকে লাগি পাকি করি তুই কহ, যদি নি হেলা তোমার পড়া পাটকে যেতকি আমার টুকেল মনে ওর মাইজু টুকেল যেতকি নি অছ কে সবকু ঘে তোমাকে আর যে গরি ঘে তাকে বুঝাবো।
2: হ্যাঁ সবকু ঠুলামি কালকা আহে তার ঘরকে জিমু, তার মা বা ধুইলু কু বুঝামু সবে।
1: হয় হয় হয় বলে কা বলি জেন যুগে নি।
2: হ্যাঁ জানলি ন তো ফুটো সে গলু ন তো।
1: হয় হয়
2: বলে কাম বলছিল জিমা।
1: হয় জিমা কে বলছে।
2: হ্যাঁ চল
1: বলে যাও
2: যাও।
3: শুনন্তু দৈনিক বজার পরিস্থিতি, আজি সম্বলপুর বজারে মোটা চাউল কুইন্টাল প্রতি 3000 টাকার 3600 টাকা, সরু চাউল 4800 টাকার 5500 টাকা, চীনা বাদাম 8500 টাকার 9500 টাকা, সরিষ 10000 টাকার 11000 টাকা, সরিষ তেল 16466 টাকার 22564 টাকা, গুড় 4600 টাকার 5300 টাকা, আলু 840 টাকার 1130 টাকা কুইন্টাল প্রতি। বর্তমান শুনন্তু খুচুরা মূল্য সম্পর্কে। মোটা চাউল কিলোগ্রাম প্রতি 35 টাকার 40 টাকা, সরু চাউল 53 টাকার 60 টাকা, সরিষ তেল 170 টাকার 230 টাকা, আলু 15 টাকার 20 টাকা, অটা 33 টাকার 48 টাকা, মুগ ডালি 95 টাকার 108 টাকা, হরড় ডালি 103 টাকার 125 টাকা, বনস্পতি ঘি 150 টাকার 155 টাকা, পিঁয়াজ 25 টাকার 40 টাকা এবং চিনি খোলা বাজারে কিলোগ্রাম প্রতি 46 টাকার 50 টাকা। শুনিলে দৈনিক বাজার পরিস্থিতি।